বিচার কবে মা, বিচার কবে মা, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।